0: শ্রী ঠাকুরা প্রশ্নমি যান রেডিও নেটওয়ার্ক সর্পাকো টোকাইবাট বাঁচ্ন খেতবাড়ীক কাম গর্দা বিশেষ ধ্যান দিউ রাতক সময় বত্তি বালের মাত্র হিড়ে গর সম্ভব হয়েসম ভিনা নসুতৌ ঝুল লগাএর সুত্নে বানী গর
1: জুতা লগাউনু অগি জুতা ভিতর রামসঙ্গ হের সম্ভব ভয়েসম ঘর ঝাল ঢোকামা জালি রাখ বরপর ঘাসপাত ঝারপাত কাটের সফা রাখ সর্পলে টোকি হালেমা টোকেক ঠাউলাই চল নদী স্থির রাখ কাটনে চুসনে বাঁধনে নগর বিরামীলাই উপচার হচ্ছে আসুন হুদা ভাল।